আদি হাম এফদাইন তিমান রাসকালাঙ্গে এউরেন নের দেখকেবিমে এই আল্লাহকে ওয়াদ ফুলাকি হাক থেদু কামাই কিয়ামত দুহামেদু সাক্ষে নেকং এউরেন দেনগত মাসে এ হিন্দু এ জুয়ানুঙ্গে খান্তকা মেদু এব্বয়কু আনেব্বয়কা জুয়াব করেতে ফাহে এব্বয়কু বুনুয়ে এ জুয়ানুঙ্গে বাসায়গেম বিনায়ং হদাশ এ জুয়ানুঙ্গে খান্ত দেনেওড়গতুম বডি এউরেঙ্গে বেরি রসকলাঙ্গে এউরেঙ্গে খান্তগে মচ্চ গদবে গে মিহুম বুনুয়ে হামাকাশবরুম তিমাম্মেং এ জুয়ানুং তিবিথাঙ্গা মিসকিতে বিনা কুরানিয়ে।

0: এওরেন করে বায়াকু বুনা আনেতে এই থিম্মি হুন্নে এওরেন করে হাতারুয়ানা আকি এওরেঙ্গে কুত্তায় আদি এওরেন করে বায়াকু বুনা আনেতে এই ফাসমি হুন্নে এওরেঙ্গে হাওয়ানা আকি এওরেঙ্গে কুত্তায় হিয়কা গায়বুগে ওয়াহাক দখানি আদি এওরেন করে বায়াকু বুনা আনেতে এই হ্যাম্মি হুন্নে এওরেঙ্গে আব্বানা কি এওরেঙ্গে কুত্তায় খালেগে ফান উদালওয়াশ এওরেঙ্গে আদাদু দেনে ওডিগ তুম বডি তিমাঙ্গে বেরি রসখলাঙ্গে মাদু বয়কম মেনুই এওরেঙ্গে আদাদে নেঙ্গেতে ফাহে ফাল ওয়েগেমবা জদলকুম মেনুই এওরেন্না দেতেরেগা খালেগে ফান জদল নুকুরবাশে আদি এওরেন্না দেতেরেগা এ জদল কুরা মিহুং কুরে এককাবেস খালেগে ফান সুয়াল নুকুরবাশে
1: ولا تقولن لشيء اني فاعل ذلك غدا
0: আদি খালেগে ফান ইবস খামকা দেতেরেগা হামা কাশবরুম তিমং খালেগে ফান মাদমা একমে কুরব্বানমে বিদালু নুয়া হুশকমে

চারবাস এউরেন তিবি মুদ্দাতে দেনে বড়ি গাতুম বড়ি আল্লাহে উডু থাকায় বিমগে গাইবু দেনে বড়ি গাতুম বানি একালাঙ্গে আসে একালাঙ্গে বাল্লাবা বড়ি গাতুমায় আসবা বড়ি গাতুম বড়ু কামায় এউরেন নাং একালাঙ্গে ফিয়াবা এভিস এহি তেরিয়াক নুয়ে আদি একালাঙ্গে হকুম ফুলগা এভিস মি হকু বাইবেরিয়ে নুকরবাতে

0: এ আল্লাহুগ রাসূলায় যা ইজ্জত কি কোবাত হয় হাদিস কুরবিয়ে রিয়াকা দুয়ালকে মেহমানদারি গা বানি তিন দুহে এয়বরে ইতুরওয়া বায়কি সদাকাতকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ রিওয়া কুরবি রিওয়ায়াত গাবে মেহমানদারি কি তিন দুহে এগতেরেন যা ইজ্জত কি রিয়াকা দুয়ালে ইমাম খত্তাবি রাহিমাহুল্লাহ বিদাড় ওয়ফাবে জায়েজাত কি রিয়াকা দুয়ালে ও বসফুলগে মুরাদা বেহে গতুম ইমাম মালিক রাহিমাহুল্লাহ সওয়াল কুরেবুম জবাব গা বিদাড় ওয়ে হেউকুম হিতুমায় খাস গতে বেহেট্টুমায় বোডং আড়ালুমক রিয়াকা দুয়ালে মুড়ি মেহমান দারিগে মুদ্দত কি তিন্দুয়ে ইমাম খত্তাবি রহমাহুল্লাহ বিদাড়ুয়ে ফুরতম দুহুগা খাস গায়কমে মেহমানুন্না দেতেরে বেহেট্টুমে দেবণ আদি তিম্বণ দুহুগা এমিহেগ্গে আতুগা হুরি এচ্চকুং কান্দি হেদুমে আদবেগিং কায়ুলে এচ্চকব্বুরে ইতুরু নুকুরুমে তিন্দুহব্বুরে ইতুরু ওয়েজ্জে নামা এই সদকাতিকে ইবনুল কাইয়িম রহমাহুল্লাহ বিদাড়ুয়েফাবে এমিহেগ্গে গাতম মেহমানকু আতুয়েজ্জে নামা মেহমানট্টকা বা হাক্কুত কেব্বেয়ে একম বণী তিন দরজা কষে ওয়াজিব মিম্বরকায় মুস্তাহাব মিম্বরকায় সদগাতুগে গতুগা দেবে মিম্বরকে ওয়াজিব মিম্বরকি রেয়কা দুয়ালে
1: দুনিয়েগে হতরু বিতুন
2: রাজেগে উতুরা দেখুনুম
1: খবরা মাউলুমাত
2: ಒಟ್ಟು ಮೆನ್ನೆತಿ ಸವ್ವೀಸ್ ಗಡೀರು
1: ದಿವಹಿ ರಾಜ್ಯಕ್ಕೆ ಅಡು
2: ಎಂಗಾ ಸತರ್ಸ್ತೇಕ ಸಾಲಿಸುವೆ ಕಿಲೋ ಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್ 89 ಮೆಗಾ ಹರ್ಟ್ಸ್ ಎಫ್ ಎಂ ಬ್ಯಾಂಡ್.

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবে রাজ্যগড় দিবে রাজ্যগড়ম বারগড়ে আমিনিট গমিগেনে তেনি মেদগে মেন্দুর নমাদ ওয়গুতুগে পাঙ্গিয়া বাঙ্গিতোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাওগা ইখলাস তিরুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমা ইকুগা আলকান কুরমাশে হাম এ সূরত কে সাদবান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশে ইখলাং কে কিবায়ং আহরেং গে দীন খলাস কো আহরেং আলকান কুরানি হাম এ কানি মাইন আল্লাহ হাশে আদি সুমার সূরত গা মাইন আল্লাহ ওয়াহি করে ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইন আল্লাহ গে কিবায় দীন খলাস করাবা ইখলাং গে কিবায় আলকান করাবা শে ইনসানাগে বাহা আমল আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহেদমং আংগাওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গা ওয়াহি করাবা ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহ গে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ গে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুনা আমরনুয়েব কিয়ামত দওহুন আল্লাহ পদ্দল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং আংগাওয়া সূরাতুল কাহফ গে সতে কদিহওয়ান আয়াত গা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا মানে কি তিবামি হুম করে কমে মিহ কুনম বিস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নামা হে আমল কুরমতি দেমি হুন নহুশ কমে আদি আল্লাহ গালকং কুরমগা এহ এফস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে

0: আদি হাম এফাদে তিমান রাসকালাঙ্গে এউরে নের দেখেবিমে এই আল্লাহকে ওয়াদ ফুলাকি হাক থেদু খামাই কয়ামে দুহামে দু সাক্ষে নেকং এউরেন দেনগত মাসে এ হিন্দু এ জুয়ানুঙ্গে খান্তকা মেদু এব্বয়কু আনেব্বয়কা জুয়াব করেতে ফাহে এব্বয়কু বুনুয়ে এ জুয়ানুঙ্গে বাসায়গেম বিনায়ং হাদাস এ জুয়ানুঙ্গে খান্ত দেনে ওড়গতুম বডি এউরেঙ্গে বেরি রসখলাঙ্গে এউরেঙ্গে খান্তউগে মচ্চ গদবে গে মিহুম বুনুয়ে হামা কাশবরুম তিমাম্মেং এ জুয়ানুং তিবিথাঙ্গা মিসকিতে বিনা কুরানিয়ে
1: سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون

0: এওরেন করে বায়াকু বুনা আনেতে এই থিম্মি হুন্নে এওরেন করে হাচারুয়ানা আকি এওরেঙ্গে কুত্তায় আদি এওরেন করে বায়াকু বুনা আনেতে এই ফাসমি হুন্নে এওরেঙ্গে হাওয়ানা আকি এওরেঙ্গে কুত্তায় হিয়াকা গায়বুগে ওয়াহাকা দখানি আদি এওরেন করে বায়াকু বুনা আনেতে এই হ্যাম্মি হুন্নে এওরেঙ্গে আব্বানা কি এওরেঙ্গে কুত্তায় খালেগে ফান বিদালওয়াশ এওরেঙ্গে আদাদু দেনে ওডিগতুম বডি তিমাঙ্গে বেরি রসখলাঙ্গে মাদু বয়কম মেনুই এওরেঙ্গে আদাদে নেঙ্গেতে ফাহে ফাল গেমবা জদলকুম মেনুই এওরেন্না দেতেরেগা খালেগে ফান জদল নুকুরবাশে আদি এওরেন্না দেতেরেগা এ জদল কুরা মিহুং কুরে এককাবেস খালেগে ফান সুয়াল নুকুরবাশে
1: ولا تقولن لشيء اني فاعل ذلك غدا
0: আদি খালেগে ফান ইবস খামকা দেতেরেগা হামা কাশবরুম থিমং খালেগে ফান মাদমা একমে কুরব্বানমে বিদালু নুয়া হুশকমে

প্রবাস এউরেন তিবি মুদ্দতের দেনে বড়ি গতুম বড়ি অব্বাহ উডু থাকায় বিমগে গাইব দেনে বড়ি গতুম বানি এখালাঙ্গে আসে এখালাঙ্গে বল্লবা বড়ি গতমায় আসবা বড়ি গতুম বড় কামায় এউরেন নং এখালাঙ্গে ফিয়াবা এভিস এহি থেরিয়ক নুয়ে আদি এখালাঙ্গে হকুম ফুলগা এভিস মি হকু ব্যাবেরিয়ে নুকরবতে

ගඩින් එගාර ගඩි ෆන්සස් දෙමිනට මිහාර්මි වණ හිඟා ෆිම ෂෝනි මාලා වගුත් මිහාර්මි වණ ජේෆා දැන් කුඩු ඇකේක මි එගාරෙන් බාරෙන් මි වගුත හේද කුරි හුරිය ෆරත්තක වරබඩ ශුක්‍රිය ශෝක බෑවෙර වණ නොට් කුරි හුරිය ෆරත්තක ස්වරබඩ ශුක්‍රිය තෙ මි ගිතර ෂෝය ගුලා කුඩු කුඩු හියල් දෙන් හුරිය ෆරත්තක ස්වරබඩ ශුක්‍රිය දෙන් මිරෙ ගින බයකු මි ඉත්තිෆාග් වණේ හම ගේ එම්මෙන් ගේ සියල් මි හුරි හම ගෑ ගණක එක් ගොතක මි දායිරා බතල් කොල්ලාෂ මොඩල් කුරුන් ගෝ හෙන්නෝනේ එහෙනමස් දිරියුල් මෙ බේනුවකම් ගවානම දිරියුල් මං අන්න ফিরমিহা গাবুল নুনকম গাওয়ানা মা বাসাগে দায়রা বদল কল্লা ফিরমিহা গাবুল দায়রা গ ওয়াজিফা আদা কুরাশে এম এগোতা মি ফিরমিহা গ রুহুমা একিগা উলে মাসেকে কুরাশে এরু দিরুল মেলিবেন মে হাম এমমে বি ইত্তিফাগে ফমনে মিরেগে মি ওয়াহকে হাম মি কাহল গতকে এম উম্মিদ কুরা হাম কুরিয়ে দা রাঙ্গালু হিয়ালে রাঙ্গালু লাফাই মিরে মি হুন তেরিংকে ফারাতুন টিকটকে বাভেরিংকে ফারাতুন দিবুনকম আনফতাগে শোগে বিসাম তাফাত এম ওয়াহকে একিগা এম তেরেনা বদল কল্লুম গ উম্মিদ গ ওয়াকিলানা মিরেগে শোফনুম গ প্রোডিউসার গতং এহিতির আজিজা টেকনিক্যাল গতং এহিতিরুয়ে দিনি হাবিবা শামহুশালা দিনি কুডু এম তিরনা বাজ্জেবেরি আমান রাক্কা তিরিয়া কাং এদেমো ওয়ারা হিগ্যামরিত লাভে কোন শোনিম মানালা আসসালামু আলাইকুম।